0: କଲ୍ କଟୁ କି ନ କଟୁ ଇମିଡିଏଟଲି ଆଉ ଗୋଟେ କଲ୍ ଆସୁଛି, ମାନେ ଆପଣମାନେ କେତେ ସଂଖ୍ୟାରେ ଆମକୁ ଟ୍ରାଏ କରୁଛନ୍ତି, ନିଜର ମନ କଥା କହିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ଆପଣମାନଙ୍କୁ ମୋ ତରଫରୁ ବହୁତ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଦେଖିବା ଆଉ ଜଣେ କଲର୍ଙ୍କୁ। ହ୍ୟାଲୋ, ଆକାଶବାଣୀ ଏଫ୍ଏମ୍ ରେନ୍ବୋ କଟକ।
1: ଦିଦି ନମସ୍କାର।
0: ନମସ୍କାର, ହ୍ୟାପି ରାଜା, କିଏ କହୁଛନ୍ତି? আচ্ছা, কল্পনা মহান্তি আজ আমার সাথে যোড়ি হয়েছেন। মু আজ আপনার সাথে ফার্স্ট টাইম বোধহয় কথা হচ্ছে। আপনাকে স্বাগত জনাচ্ছি। কোন কহিবে আজ কোন খেল খেলুছেন রজরে, কেমতি কোন রজ পর্ব কটাউছেন? রজ তো
1: বহুত ভালরে চলছে। আজি আমার শাশুঘর শ্রাদ্ধ তো, সেটাকে রোষেই বাস চলছে।
0: আচ্ছা, এতে ব্যস্ততা ভিতরে আপনি কল লাগিছেন?
1: আমি খাই পারিব না যেহেতু লেডি।
0: হ্যাঁ,
1: এই ঘর ভিতরে টিকে লুডু খেলা হুয়ে, আর টিকে আরাম পুয়া সঙ্গে এমনি খেলু, আর এই যাচ্ছি।
0: আচ্ছা,
1: তাস খেল হুয়ে, তাস খেল চারিজন হো না, এটি ধান গদা টিকে পুয়ের মধ্যে ধান গদা খেলু।
0: আচ্ছা, ধান গদা কোন কইলে?
1: এই তাসরে ধর পড়ি পকাউছে, পতা পকাউছে, তার নালি পান মোর পড়লা, তার নালি পান পড়ি গেলা, এই তার হিজিব।
0: আচ্ছা, ମଜୁଡ଼େ ନୂଆ ନାଁ ଶୁଣିଲି, ଧାନ ଗଦା ତାସ ଖେଳ, ବଢିଆ। ରଜ ଆସିଛି ବୋଲି ଏତେ ସୁନ୍ଦର ଗୋଟେ ନାଁ ମତେ ଶୁଣିବାକୁ ମିଳିଲା। ଏତେ ବ୍ୟସ୍ତତା ଭିତରେ ବି ଆପଣ ଟେଲିଫୋନ ଲଗେଇଛନ୍ତି, ଆଜି ଶ୍ରାଦ୍ଧ ଅଛି ସେଥିରେ ରୋଷେଇବାସରେ ବ୍ୟସ୍ତ ଅଛନ୍ତି, ତାପରେ ବି ଆପଣ ଆମ ସହିତ କନେକ୍ଟ ହେଇଛନ୍ତି। ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।
1: ନମସ୍କାର,
0: ନମସ୍କାର।

0: হব নাহি
1: না না রজ পাড়ান হব না কিন্তু খেলার মজা আমি দেখুছি তোর পুরপল্লীরে যদিও কর্পূর উড়ি যাইছি কনা পড়ি রয়েছি তথাপি গতকাল আগরি নাই কি রজ দোলি নাই কিন্তু তথাপি লোক মানে মানে ভালো ভাবে পাড়ুচ্ছেন দেখি পাড়ুচ্ছেন আজ্ঞা আউ যে ইনডোর খেলা কথা কহিলে মতো লুডু খেলি ভালো লাগে বাঘ হাজারি খেলা গোটা ভালো লাগে তারপরে মা
0: বহুত বড়িয়া এত খেলার আপনার রুচি রয়েছে রজ পর্ব পালন হোনি সত কিন্তু আপনার ভিতরে সে ভাইচার মনোবৃত্তি রয়েছে সে ভাবনা রয়েছে বহুত বহুত ধন্যবাদ আপনার আজ আমার সাথে সামিল হয়েছে
1: ধন্যবাদ নমস্কার
0: নমস্কার।

আরম্ভ করিবার শো সুরিলা আফটারনুন আসুছি কিছু মিঠা মিঠা গীত ব্যাক টু ব্যাক কিন্তু গীত পহঞ্চিবা আগে জনাওছি বড় মানুষ নমস্কার আর সান মানুষ ঢের সারা প্যার টিউন করে থাকো আকাশবাণী এফএম রেইনবো কটক ফ্রিকোয়েন্সি যার 100.4।

নমস্কার শ্রোতা বন্ধু, অপরাহ্ন পাঁচটা মুখ্য সংবাদ সহ মু আদিত্যনারায়ণ দাস আপনার স্বাগত করুছি। সোমনাথ স্বাভিমান পর্ব পালন অবসরে 1100 ঊর্ধ্ব শ্রদ্ধাল জ্যোতির্লিঙ্গ দর্শন রেলযাত্রার শুভারম্ভ কলে মুখ্যমন্ত্রী। ব্যাসকবি ফকীরমোহন সেনাপতি 108তম মহাপ্রয়াণ দিবসের রাজ্যবাসী দে শ্রদ্ধাঞ্জলি। বরিষ্ঠ নাগরিক মানক সমস্যা এবং সমাধানক গুরুত্ব দিয়ে আজ পালন করা যাচ্ছে বিশ্ব বরিষ্ঠ নাগরিক নির্যাতনা নিরোধ সচেতনতা দিবস। বালেশ্বর, রায়গড়া, কেন্দুঝর, ময়ূরভঞ্জ, কোরাপুট ও গজপতি জেলার কালবৈশাখীর প্রভাব নেই পানিপাগ বিভাগের সূচনা। এনটি দ্বারা পরিচালিত নিট ইউজি পুনঃপরীক্ষার আডমিট কার্ড এনটি ওয়েবসাইট্রে উপলব্ধ রয়েছে। তিনদিনিয়া রজ মহোৎসবর দ্বিতীয় দিনক আজ রজ সংক্রান্তি ভাবে পালন করা যাচ্ছে। ফ্রান্স এভিয়ান ঠারে আজ

কলকাতাঠারে অনুষ্ঠিত হব আন্তর্জাতিক যোগ দিবসের মুখ্য জাতীয় কার্যক্রম। জেওর স্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের আরম্ভ হল বাণিজ্যিক বিমান চলাচল এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার টুনিশিয়াকে 5-1 গোলে পরাস্ত কলা সুইডেন। শ্রোতাবন্ধু বর্তমান এফএম মুখ্য সম্বাদর প্রসারণ এটিকে শেষ হল। আপনার পরবর্তী মুখ্য সম্বাদ শুনিপারে সন্ধ্যা 6টায়। নমস্কার।

0: আসি যাইছি আম পাখকু আজর ফার্স্ট কল টি দেখি নবা কি আম সহিত জড়ি ইছন্তি হ্যালো
1: জয় জগন্নাথ নমস্কার
0: জয় জগন্নাথ নমস্কার কি কইতিলে কোট কল করতিলে
1: মু রেডিও লাভার নারায়ণ প্রধান বি বরমপুর বুগুড়া জেলা গঞ্জাম
0: স্বাগত করছি আজর ডাইলিন লাইভ চিটচ্যাট কো ভাই আউ আপনকু রজ সংক্রান্তির ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা
1: আপনকু এবং সমস্ত শ্রোতা বন্ধন মোর মধ্যে রজ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা
0: তেবে কোহন্তো আজি যেমতি আমার টপিক রহিছে যে রজরে আপনকো ঘরে আজ্ঞা কো কো সব পিঠা
1: দিয়ে আগুরু আমার যেতে ঘরে মুখায় গাঁ রে স্থল আমার তৈরি হতে বেশি চকুলি আউ আড়িসা কাকারা কিন্তু মোর সবটু প্রসিদ্ধ হলা খাইবাটা মানে চকুলি কি আউ মানে ঘুগুনি ঘুগুন চকুলি মানে চকুলি তো আমার দুই প্রকার চকুলি গোটে মানে মোটা মোটা চকুলি হয়ে পিঁয়াজ পুরা পড়িকি
0: আজ্ঞা
1: আর গোটে পতলা চকুলি কিন্তু মোটর পিঁয়াজ বেশি পড়িকি সে চকুলটা পিঁয়াজ আর কঞ্চা লঙ্কা পড়ে তাদের পড়ি মোটামোটা সিমে সমান হুয়ে সেই চকুলটা।

0: হ্যালো,
1: শুভেচ্ছা শুভকামনা সাথীরা আছি, সুনিতা গোষ্ঠী, গোপপুর, নিতিন্দ কলি, কটকরু কহুছি, রজ সংক্রান্তির শুভেচ্ছা পা আপনার।
0: আপনার মধ্যে রজ সংক্রান্তির ঢের সারা শুভেচ্ছা, স্বাগত করছি আজির শো কু। আজির টপিক উপরে কন কহিবে?
1: টপিক উপরে তো কহিবি, রজ তো আমার এটি বহুত সেলিব্রেশন হচ্ছে ধুমধামে, আউ পিঠা বহুত প্রকার পিঠা হয়েছে, যে কাঁকড়া পিঠা হয়েছে, আশা পিঠা হয়েছে, ক্ষীরি হয়েছে, তারপরে চকুই হয়েছে, পোড়ে পিঠা হয়েছে, মাঠা পিঠা হয়েছে, অন্যান্য বহুত গুড়ায় পিঠা হয়েছে, আর খাইলে বি মানে সরিবানি পিঠা
0: নিহাতি নিহাতি যা হো, ফোন লাগিগলা এথর, আউ মন উণা করন্তুনি, রহিলি, নমস্কার।
1: মোর ফাস্ট কলার আপা আপন সাথে মু ফাস্ট কথা হউচি, মু জমার আগর ফোন করনে চলি।
0: আজ্ঞা, সেতি পাই আপনকো আউ থরে ওয়েলকাম করুচি আম শো কো।
1: আজ্ঞা আজ্ঞা, ধন্যবাদ,
0: রহিলি, নমস্কার।

শ্রোতাম 9289094444 নম্বর হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হাসট্যাগ আস্ক এআইআর মাধ্যমে প্রশ্ন পচারিপারে। আন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্য পাইঁ নূতন জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসি রাজ্য নির্দেশালয় সৃষ্টি লাগি প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমোদন প্রদান করেছে। এথিসহ দেশের এনসিসি রাজ্য নির্দেশালয় সংখ্যা 19 বৃদ্ধি পাইছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় দেওয়া সূচনা অনুযায়ী নূতন নির্দেশালয়গুলিক অধিক এনসিসি ক্যাডেটকু গণতন্ত্র দিবস প্যারেড শিবির এবং অল ইন্ডিয়া থল সৈনিক শিবির ভলি কেন্দ্রীয় সংগঠিত শিবিরগুলিকের অংশগ্রহণ করা সুযোগ প্রদান করিব। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ এইচ পর্যায়ে ম্যাচে স্পেন ও কাবোভার্দে মধ্যে মোকাবিলা হব। আজ খেলা গ্রুপ এফ পর্যায়ে ম্যাচে সুইডেন টুনিশিয়া 5-1 গোলে পরাস্ত করেছে। মুখ্য সংবাদগুলিকে পুনি থরে ভারত ও ইউরোপীয় সংঘ মুক্ত বাণিজ্য চুক্তিনামার শীঘ্র কার্যান্বয়ন নিয়ে উভয় ভারত ও স্লোভাকিয়া মিলিতভাবে কার্য করবে বলে আশা ব্যক্ত কলে প্রধানমন্ত্রী। দুই দেশ মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি চুক্তি স্বাক্ষরিত। দেশের প্রথম থর পাই কার্যকারী হল পবন টর্বাইন যোগান শৃঙ্খল পরিচালনা পোর্টাল। আনন্দ উল্লাসর সহ আজ পালন করা যাচ্ছে রজ সংক্রান্তি, শুভেচ্ছা জনাইলে প্রধানমন্ত্রী। রুষর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মাড়ে ইউক্রেনের 11 জনের মৃত্যু এবং ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার আজ স্পেন ও কাবোভার্দে মধ্যে হব মোকাবিলা।

আকাশবাণী 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিয়ে সি দিল তাক বর্তমান শো চালিছে সন্ধ্যা আসর সন্ধ্যা আসরে নেক্সট মেসেজ টি করিছন্তি রাজেন্দ্র নানা ফ্রম নুয়াগা সমস্তঙ্কু জনিছন্তি গুড ইভিনিং এবং সমস্তঙ্ক পাই ঠাকুরঙ্ক পাখরে প্রে বি মধ্যে করিছন্তি সাথী বহুত বহুত ধন্যবাদ আপনকর এতে সারা ভাল পাইবা এতে সারা প্রার্থনা পাই তবে আপনকু মো তরফরু প্রতি নমস্কার আও আপনকু মধ্যে শুভ সন্ধ্যা তবে কার্যক্রমের নেক্সট মেসেজটি করিছন্তি মনীষা ফ্রম কটক লেখুছন্তি দিদি নমস্কার শুভ সন্ধ্যা হ্যাপি রজ সাথী।

100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সিদ দিল তাও বর্তমান শো চালিছে গীতরে মিতরে আও মু আছে আপনক রেইনবো সাথী শুভশ্রী আজি আপনক সাথেরে হ্যাঁ সাথী এবে আমি সমস্তে সেই ডিজিটাল দুনিয়ারে হি বঞ্চুছে আমি আজিকালি প্রায় সব কাম আমি সমস্তে এই ডিজিটাল মোডরে হি করিবাকু ভাল পাউছে নহয় কি সেপাইঁ বি আমি কেতে কেতে সব আপস আমার নিজ ফোনরে ইনস্টল করিকি বি রখুছে যেমিতি এই কামগুড়িক বহুত ইজিলি হেই পারিব আউ স্বল্প সময় মধ্যে বি হেই পারিব কিন্তু সাথে সেই সব যে আপস আমি ডাউনলোড আউ ইনস্টল করিকি নিজ ফোনরে সেভ করিকি রখুছে সববেলে কোন সতেরে আমি সেই সবকু চেক করি থাও যে সেই আপ সব আমার ফোন পাই আমার পাই কেতে সেফ কি নহ আমি ম্যাক্সিমাম টাইম সেই আপ সবকু যেতবেলে কোনসি বি অ্যাপ হোক সেই অ্যাপকু আমার ফোন পাই আর আমার পাই সেফ কি নুহে চেক ন করি সঙ্গে সঙ্গে আমি তাকে ডাউনলোড আর ইনস্টল করে দিই থাও আর বেড়ে বেড়ে কোণ হুয়ে কহিলে

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটকতে সিদ্ধতা বর্তমান শো চালিছে গীতরে মিতরে আও আপনক সহিত মু আছি আপনক রেইনবো সাথী শুভশ্রী আজি আপনক সাথীরে ফিজিকাল ব্রেক পূর্বর মু আপনক কহুতলি যে নিজের পার্সোনাল ডেটা আও ফোন র ডেটা কো কিমতি সেভ করে রাখি পারিবে। আচ্ছা সাথী কুহন্তু তো আমি যেত সপরিবার কুয়াড়ে বাহারক যাও ঘর যেতবে পুরা বন্ধ করিকি যাওয়া পড়ে ঘর সমস্ত সদস্য হি ঘর বাহারি যাই থাও সেতবে আমি বাহারক যা পূর্ব তালা ঠিক সে পকাইবাকু পড়ে আলা ঠিক সে পড়িছি কি না তা চেক করে কনফর্ম হেলা পরে হি আমি যুয়ে যাই না ঠিক সেমতি হি আম ফোন গোটে লকর ভি কাম করে সেই ফোন ভিতরে কেতে সব ডেটা থাকে সেই ডেটা কু বি আমাকে সেফ রাখবাক পড়ব তালা দিয়ে তা ঠিক ভাবে যত্ন করে রাখবাক পড়ব সেই সে ফোন কু আমি গোটে স্ট্রং পাসওয়ার্ড দেখি সেফ রাখবাক পড়ব সে আজিকালি আমি সব ট্রানজাকশন আমি আম মোবাইল সাহায্যে হি করছে সো ফোন রে ব্যাঙ্ক ডিটেলস বি বেড়ে বেড়ে আমি আম কনভেনিয়েন্স পাই সেভ করিকি রাখি থাও আউ সেইটা যদি হ্যাকারস মানক হাতরে ভুলে পড়ি যায় তাহলে সাথে অ্যাকাউন্ট খালি হবাকো বেশি সময় লাগেনি সো সেই ব্যাঙ্কিং অ্যাপস রে বি আপন স্ট্রং পাসওয়ার্ড দেখি তাকু বি সেভ করিকি রাখন্তু যদি কিছু ওটিপি আসুছে তাকো থার্ড পার্টি সহিত অজনা ব্যক্তিঙ্ক সহিত কেবে বি ভুললে বি কাহা সহিত বি শেয়ার করন্তু নাই বেড়ে বেড়ে কন হুয়ে না এই সব সচেতনতা অবলম্বন করে মধ্য কেই কেই সাইবার ক্রাইম র সম্মুখীন হয়ে যাই থাকে আপনার ভাবুবে এবে যে কেমিটি আমি যদি এতে সব স্ট্রং পাসওয়ার্ড দিয়ে বি যদি রাখুছে সব অ্যাপস কু যদি সেভ করিকি রাখুছে তাহলে মধ্য আমি কেমতি সাইবার ক্রাইম র সম্মুখীন হয়ে যা সাথে কন হুয়ে কে বেড়ে বেড়ে ফোনে কিছু লোভনীয় অফর সহিত কিছু অজনা লিঙ্ক আসি থাকে ফোন হো কিংবা কিছু সোশিয়াল মিডিয়া অ্যাপস হো তা ধীরে মধ্যে কিছু লোভনীয় অফর সাংরে অজনা লিঙ্ক আসি থাকে সে সবুক সত ভাবি সে লিঙ্ক সবুরে ক্লিক করা মাত্রে হি ফোন কু কিছু ওটিপি আসি থাকে সেই ওটিপি কু সবমিট করা কুহযায় আপনি আপন ভুলে যদি সেই ওটিপি কু দেই দিয়ন্তি তাহলে আপনার ফোন কু সাইবার হ্যাকারস মানে হ্যাক করে নিয়ন্তি সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক ব্যালান্স কু খালি করে দিকে সো ফোন কিংবা সোশিয়াল মিডিয়ায় আসুবা অজনা লিঙ্ক কু কেবে বি আপনার ক্লিক করতু বেড়ে বেড়ে কন হুয়ে কহিলে কষ্টমর কেয়ার আউ ব্যাঙ্ক না বি ফেক কল আসে আউ সেপট সাইট রু কুহযায় যে আমি ব্যাঙ্ক রু কিংবা কষ্টমর কেয়ার রু কৌছু আউ আপনার ই কেওয়াইসি আপডেট করা কু বি সেমানে কহিপারন্তি আপনার যদি মনা করতে বি আ

চান্দিল ঝাড়খণ্ড তুলসীদাস মহত্ত কল্পনা মহত্ত মনোরমা মহত্ত মনমোহিনী দীনবন্ধু মহত্ত নেক্সট মেসেজটি করিছন্তি হেমন্ত কুমার মহারণা সুভদ্রাপুর উত্তমাপুর কটকরু মেসেজটি করিছন্তি মানসি অনিল গৌরব কবিতা অরোরা ফ্যামিলি মিলন সিনেমা হল রোড মোতিনগর দিল্লি রু মেসেজ করিছন্তি আপনা সমস্তঙ্কর পছন্দর গীত সাথী মু পহঞ্চেলি আপনক পাখরে শুনুথান্তু এমতি টিউন করিথান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক আমা সহিত কউথান্তু দিল সি দিল তাক।

প্রিয়াঙ্কা চন্দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাও বর্তমান শো চালিছি রেইনবো এসএমএস আউ রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজ টি করিছন্তি সুকান্ত মাঝি বিষয়ী ময়ূরভঞ্জু পরে পরে মেসেজ টি করিছন্তি কৃপা সিন্ধু কবি ভুবনেশ্বর রু এবং এই মেসেজ টি করিছন্তি নারায়ণ প্রধান বি বরমপুর বুগড়া গঞ্জাম রু সাথী পৌঁছিলি আপনার পছন্দ গীত ব্যাক টু ব্যাক শুনে থাকুন ঝুমু থাকুন ঝুমি ঝুমি কৌ থাকুন আমার সহ দিলসি দিল তাক

100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তক স্টুডিও ঘন্টার সময় বর্তমান রাতে 11:08 আসন্তু আসন্তকালি প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কে শুনবা ভক্তিগীতর কার্যক্রম অর্ঘ্যতালে শুনিপারে সকাল 6:05 অতি বড়ি শ্রীজগন্নাথ দাস পরিচিত শ্রীমদ ভাগবতর 68তম ভাগ শুনিপারে সকাল 6:40 সকাল 7:10 শুনিপারে কার্যক্রম আমর স্বাস্থ্য শুভ সকাল শুনিপারে সকাল 7:25 সকাল 8:30 রয়েছে কার্যক্রম মর্নিং মেলোডি ডায়াল ইন লাইভ চিটচ্যাট প্রচার করব সকাল 9:00 এবং অপরাহ্ন 5:02 এতে নির্ধারিত বিষয়ে নিজের মতামত আপনার ফোন কল মাধ্যমে রাখিপারে দিন 10:00 এবং রাতে 10:00 শুনিপারে কার্যক্রম রেইনবো এসএমএস এতে নিজ মনপসন্দর গীত শুনবা পাই এসএমএস মাধ্যমে আপনার অনুরোধ করিপারে দিন 11:00 শুনিপারে কার্যক্রম কলাকার কতটি হিন্দি কথাচিত্রর গীত শুনিপারে দিন 11:30 দিন 12:00 রয়েছে কার্যক্রম কিছু কথা কিছু গীত দিন 1:10 শুনিপারে আজ চর্চার এতে নির্ধারিত বিষয়ে নিজের মতামত আপনার এসএমএস মাধ্যমে রাখিপারে অপরাহ্ন 3:00 শুনিপারে প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি মো দেশ প্রচার করব অপরাহ্ন 3:30 শুনিলে আসন্তকালি প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কে সূচনা স্টুডিও ঘণ্টার সময় বর্তমান রাতে 11:10 হওয়া যাচ্ছে এটি শেষ করছু আজির অধিবেশন পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী এফএম গোল্ড রু সকাল 5:53 পর্যন্ত তবে আজ মতো বিদায় দিও দেখা হব আগে দিনরে সে পর্যন্ত সুস্থ রুহন্তু খুশরে রুহন্তু আজি পাই মতে বিদায় দিও রয়েছে নমস্কার শুভরাত্রি।

এটি শেষ করছু ভাব ভক্তির কার্যক্রম অরক্ষ থাড়ে আকাশবাণী এফএম রেনবো কটক অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ৬৬তম ভাগ শুনন্তু প্রযোজনা সুহাস মহান্তি।

তেবে মোটামুটি কহিবাকু গলে রজ পর্ব গোটে গণ পর্ব আনন্দ উল্লাসর পর্ব হস খুশি স্নেহ সম্প্রীতি ভাইচারার পর্ব সমস্ত রাগ রোষা ভুলি সমস্ত একাঠি হয়ে আনন্দরে এই রজ পর্ব পালন করে থাকে আজর এই পহিল রজ অবসরের সমস্ত অভিনন্দন সহ হৃদয়র শুভেচ্ছা।

0: প্রতি নির্বাচক দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুড়ি voters.eci.gov.in ওয়েবসাইট রু ডাউনলোড করে পারিবে। ফর্ম দুইটি পূরণ করা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কু কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: म्यूजिकल योर्स आकाशवाणी एफएम रेनबो कटक दिल से दिल तक रे चली मॉर्निंग मेलोडी। पट्टा दोड़ी रसी दोड़ी बाउंस दोड़ी प्लास्टिक सूता दोड़ी एमती केते प्रकार दोड़ी आपण माने देखी थिबे नहे कि आउ ए सब दोड़ी ए रज अवसर रे देखिबार मौका मध्ये मिलिथाय सुजोग मध्ये मिलिथाय। ଆଉ ଗୋଟେ ଗୋଟେ ଦୋଳି ଆପଣ ମାନେ ଦେଖିଥିବେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫୁଲ ହଉ ପତ୍ର ହଉ ରଙ୍ଗ ବେରଙ୍ଗର ସବୁ କାଗଜ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ସଜାଯାଇଥାଏ। ସେ ଦୋଳିଗୁଡ଼ିକ ଭାରି ସୁନ୍ଦର ଦେଖାଯାଏ ଆଉ ସେ ଦୋଳିରେ ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ବସି ଝୁଲୁଥିଲେ ଭାରି ଆନନ୍ଦ ଲାଗେ ଦେଖିବା ପାଇଁ। ତେବେ ଏଇ ରଜ ଅବସରରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଦୋଳି ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ ଆଉ ସେ ଦୋଳିରେ ବସି ଝୁଲିବାର ମଜା ମଧ୍ୟ ଅଲଗା ବାରି ହୋଇ ପଡ଼ିଥାଏ।

পরবর্তী মেসেজটি করেছেন বাপন পাল, মমতা পাল, কিশোর নগর কটকরু, এবং আভাস সেন, রোহিত সেন, দীপক কুমার, রাজকুমার, ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, টাটা।